0: हवस् श्रोता, अब अहिलेलाई पनि यही पूरा हुन्छ फिल्म संगीतको प्रस्तुति। यो हो आकाशवाणीको खरसाङ केन्द्र एफएम 103.5 मेगाहर्जमा। अब अघिल्लो क्रममा समय भइरहेछ समाचारको। केही क्षणमै कोलकाता केन्द्रको बंगला समाचार रिले गरी यस केन्द्रबाट सुनाउनेछौ। जोडिरहनुहोला आकाशवाणीसँग।
1: आकाशवाणी खबर पढ्छे সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। আজ দিল্লিতে ন্যাশনাল হেলথ অথরিটির সঙ্গে এই মর্মে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ মেডিকেলে ভর্তির জন্য নিট ইউজি পরীক্ষা শহরভিত্তিক ইন্টিমেশন স্লিপ প্রকাশ করেছে। আগামী 21 জুন এই পরীক্ষা হওয়ার কথা। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএ ইন্ডিয়া রিজিয়নের 3 দিনের জোন 2 সম্মেলনের উদ্বোধন করবেন। ইরান ইসরায়েলের উপর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রোলাঁ গারোসে ফরাসি ওপেন টেনিস ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেভ প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয় করেছেন। আসি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। আজ দিল্লিতে কেন্দ্রের অধীনস্থ ন্যাশনাল হেলথ অথরিটি এনএইচএস সঙ্গে এই মর্মের সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হবে। উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। 2018 সালে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করলেও তৃণমূল কংগ্রেস সরকার সেটি রাজ্যে চালু করতে দেয়নি। নির্বাচনী প্রচারে বিজেপি রাজ্যের মানুষকে এই প্রকল্পের সুবিধা দেওয়ার কথা জানিয়েছিল। পালা বদলের পর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের যে 6 কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তাদের কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাভুক্ত করা হবে। এছাড়াও নতুন করে প্রকল্পটির জন্য আবেদন করা যাবে। রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে পশ্চিমবঙ্গে এতদিন এই প্রকল্পের বাইরে ছিল।

0: बाट वित्तीय सुरक्षा मिल्नेछ। यसबाट गुणस्तरीय र सुलभ स्वास्थ्य सेवासम्म पहुँच बढ्नका साथै राज्यको स्वास्थ्य सेवा तन्त्रलाई पनि मजबुती मिल्नेछ। यसबारे बोल्दै मुख्यमन्त्री श्री अधिकारीले भन्नुभयो,
1: एनएचएम के अंदर इस साल पश्चिम बंगाल सरकार को पूरा मदद करने के लिए भारत सरकार आगे आया और 527 करोड़ उन्होंने पश्चिम बंगाल सरकार को ट्रांसफर भी कर दिया। ये डबल इंजन का सरकार कैसे चलता है इसका एक बड़ा उदाहरण है। हमारी इस साल आयुष्मान भारत का एग्रीमेंट आज हो गया, 1,43,00,000 फैमिली बेनिफिटेड होगा। जमीन में काम को किस तरीके से उतरना चाहिए, मोदी जी का नेतृत्व में भारत सरकार एक सब काम कर रहा है।
0: प्रधानमंत्री नरेन्द्र मोदीले आज आर्मेनियाका प्रधानमन्त्री निकोल पसिनयानलाई संसदीय चुनावमा उहाँको सिभिल कन्ट्रेक्ट पार्टीको जीतमा बधाई दिनुभयो। प्रधानमन्त्री श्री मोदीले सोशल मीडिया सन्देशमा भन्नुभएको छ, यो जीत आर्मेनियालाई जनताद्वारा आफ्ना नेता श्री निकोल पसिनयान र उहाँको विचारमाथि भरोसा र विश्वासलाई दर्शाउँदछ। प्रधानमन्त्रीले आफू भारत र आर्मेनिया बीच मित्रता र सहयोगको ऐतिहासिक तथा दरिलो सम्बन्धलाई अझ अघि बढाउन प्रधानमन्त्री श्री पसिनयानसित मिलेर काम गर्न इच्छुक रहेको बताउनु भएको छ। यो आकाशवाणी हो। पेट्रोलियम तथा प्राकृतिक ग्यास मन्त्रालयले भनेको छ, पश्चिम एसिया संघर्ष हुँदाहुँदै पनि देशमा काँचो तेल, एलपीजी र प्राकृतिक ग्यासको आपूर्ति पूर्ण रूपमा सामान्य रहेको छ। नयाँ दिल्लीमा आज अन्तर मन्त्रालय प्रेस वार्तामा मन्त्रालयका अपर सचिव प्रवीण खन्नोजाले भन्नुभयो,
2: Despite the ongoing situation in West Asia, supplies of crude oil, LPG and natural gas remain stable and we have adequate stocks of petrol, diesel and LPG which are available in the country. The domestic LPG production has been maximized. In fact, yesterday on the World LPG Day, our domestic refineries and fractionators, they produce 53 TMT per day. This is 60% more than the pre-crisis levels.
0: रसायन तथा उर्वरक मन्त्रालयकी अपर सचिव अर्पणा शर्माले भन्नुभयो, देशमा उर्वरकको भण्डार पनि पर्याप्त मात्रामा उपलब्ध छ। सुश्री शर्माले भन्नुभयो, यस वर्ष खरीफ सिजनका लागि कृषि तथा किसान कल्याण विभागले 380,00,000 मेट्रिक टन भन्दा अधिक उर्वरकको आवश्यकताको अनुमान लगाएको छ। अहिलेसम्ममा किसानले लगभग 86,00,000 मेट्रिक टन उर्वरक किनिसकेका छन्। केन्द्रीय वाणिज्य तथा उद्योग मन्त्री पीयूष गोयलले आज देशभरि 100 औद्योगिक पार्कको विकासमा गति ल्याउन भव्य पोर्टलको शुभारम्भ गर्नुभयो। श्री गोयलले नयाँ दिल्लीमा आयोजित कार्यक्रममा भन्नुभयो, यो पोर्टलले आधुनिक औद्योगिक क्षेत्रको विकासमा सहयोग पुर्याउनेछ। उहाँले भन्नुभयो, यस अन्तर्गत सुगम सड़क, रेल र अन्य परिवहन सुविधा, बिजुली तथा पानीको व्यवस्था, डिजिटल प्रशासन, श्रमिकका लागि सुविधा र पर्यावरण अनुकूल विकासमाथि ध्यान दिइनेछ। केन्द्रीय मन्त्रीमण्डलले यस योजनालाई 33,660 करोड़ रूपियाँको बजेटका साथ स्वीकृति दिएको छ। भव्य योजना अन्तर्गत आगामी 6 वर्षमा देशमा 100 विश्वस्तरीय तथा निवेशका लागि तयार औद्योगिक पार्क विकसित गरिनेछ। लोकसभा अध्यक्ष ओम बिरलाले आज चण्डीगढ स्थित हरियाणा विधानसभामा कमनवेल्थ संसदीय संगठन भारत क्षेत्र जोन 2 सम्मेलनको उद्घाटन गर्नुभयो। 3 दिवसीय सम्मेलनमा देशभरिका विधानसभा अध्यक्ष तथा विभिन्न राज्यका विधानसभा प्रतिनिधिले महत्वपूर्ण विषयमाथि चर्चा गर्नेछन्। यसमा विकसित भारत 2047 निर्माणमा जनप्रतिनिधिहरूको भूमिका, कृत्रिम बुद्धिमत्ता एआईको उपयोग र लोकतान्त्रिक संस्थानलाई अधिक प्रभावी बनाउने जस्ता विषय समावेश छन्। सम्मेलनमा राज्यसभा उपसभापति हरिवंश पनि उपस्थित हुनुहुन्छ। यसबाहेक 13 विधानसभा अध्यक्ष, 4 उपाध्यक्ष र 7 सचिवले भाग लिइरहेछन्। यस कार्यक्रममा सिक्किम, दिल्ली, गोवा, हरियाणा, हिमाचल प्रदेश, जम्मू कश्मीर, मध्य प्रदेश, महाराष्ट्र, पंजाब, राजस्थान, उत्तर प्रदेश र पश्चिम बंगाल सहित 12 राज्य र केन्द्र शासित प्रदेशका प्रतिनिधि सामेल भएका छन्। दिल्लीका उपराज्यपाल तरनजीत सिंह सन्धु र मुख्यमन्त्री रेखा गुप्ताले आज दिल्लीका अन्य मन्त्रीहरूको साथमा दिल्ली आपदा प्रबन्धन प्राधिकरण विषयमा समीक्षा बैठक गर्नुभयो। बैठकमा अवैध भवन विरूद्ध चलिरहेको अभियान, अग्नि सुरक्षा सम्बन्धी लाइसेन्सको दुरूपयोग र भविष्यको तयारीको व्यापक समीक्षा गरियो। बैठक अवधि दिल्लीको आपदा सम्बन्धी प्रणालीमा सुधार गर्नमाथि जोड़ दिइयो। बैठकमा अग्निशमन विभागको कार्य कार्यबललाई दरिलो बनाउन विद्यमान रिक्ततालाई भर्न पूरा अग्निवीरहरूको भर्तीमाथि विचार गर्ने सुझाव दिइयो। यसका साथै गत सप्ताह गठित अधिकारीहरूको टोलीलाई समयमा कार्यवाही सम्बन्धी रिपोर्ट एटीआर प्रस्तुत गर्ने निर्देश दिइएको छ। बैठकमा गर्मीसित सम्बन्धित आपदा प्रबन्धन उपाय र मनसूनको तयारीको स्थितिको पनि समीक्षा गरियो। आगामी वर्षको मौसममा बाढ़ीको अवस्थामा अतिरिक्त सावधानी, सख्त कार्यान्वयन र शून्य सहिष्णुताको दृष्टिकोण अप्नाउन आह्वान गरिएको छ। आकाशवाणीको आज गौरवशाली 90 वर्ष पूरा भएको छ। वर्ष 1936 आजकै दिन इण्डिया सेटेलाइट ब्रोडकास्टिङ सर्भिसलाई अल इण्डिया रेडियो नाम दिइएको थियो। यो दिवस देशको सांस्कृतिक सूचना र प्रसारण इतिहासमा एउटा विशेष अवसरका रूपमा अंकित छ, जसबाट पीढ़ीहरूसम्म राष्ट्रको चेतनासित जोड़िने वाणीको अभ्युदय भयो। भारतले अफगानिस्तानलाई एकमात्र क्रिकेट टेस्ट खेलको
3: राष्ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত পুলিশ কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। সারা দেশে 100টি শিল্প পার্কের উন্নয়নের লক্ষ্যে আজ ভাবিয়া পোর্টালের উদ্বোধন করেছেন বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। দেশের মধ্যে 36তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা চালু হয়েছে। পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাতের ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ফিলিপিন্সের দক্ষিণে আজ সকালে 7.8 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 32 জন প্রাণ হারিয়েছেন, আহত 200-র বেশি। ভারত একমাত্র টেস্টে আফগানিস্তানকে 1 ইনিংস ও 300 রানে হারিয়ে দিয়েছে। আসি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র সেনা, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত পুলিশ কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রতিরক্ষা বিষয়ক সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই সম্মান প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়। লেফটেন্যান্ট কমান্ডার সুরজ পারাসার, লেফটেন্যান্ট কর্নেল নীতিশ ভারতী শুক্লা, মেজর আদিত্য প্রতাপ সিং, ইন্সপেক্টর লক্ষণ কেওয়াত এবং রামেশ্বর দুর্গা দেশমুখকে শৌর্য চক্রে সম্মানিত করা হয়েছে। মরণোত্তর কীর্তিচক্র সম্মান পেয়েছেন শহীদ লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি এবং সিপাহী প্রবীণ প্রভাকর। বীরচক্র প্রদান করা হয় কর্নেল কোসাঙ্ক লাম্বাকে। মরণোত্তর বীরচক্রে সম্মানিত করা হয়েছে রাইফেলম্যান সুনীল কুমার, সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ ও কনস্টেবল দীপক চিঙ্গাখামকে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশের 100টি শিল্প পার্কের উন্নয়নের লক্ষ্যে বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ ভাবিয়া পোর্টালের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে এই সংক্রান্ত এক অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, মাল্টিমোডাল যোগাযোগ, বিশ্বাসযোগ্য ব্যবহারিক ব্যবস্থাপনা, ডিজিটাল প্রশাসনিক কার্যকারিতা, শ্রমিক অনুকূল পরিবেশ এবং সুসংহত উন্নয়ন সহ একাধিক নিবিড় শিল্প পরিকাঠামো গড়ে তোলাই এই পোর্টালের অন্যতম লক্ষ্য। এই উদ্যোগ দেশের উৎপাদন পরিমণ্ডলকে আরও শক্তিশালী করবে বলে উল্লেখ করেন তিনি।
4: To develop the industrial ecosystem and promote large-scale job creation through greater investments across the length and breadth of India, we have launched the Bhavya scheme. Bhavya will set up 100 industrial parks of different sizes. This time we are also going to be looking at earmarking more area for startups, deep tech or technology-oriented businesses, R&D and innovation-oriented businesses.
3: প্রকল্পের সুবিধার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ভাবিয়ার অধীনে শিল্প পার্কগুলিকে আঞ্চলিক প্রয়োজনীয়তা এবং শিল্পের চাহিদা মতো গড়ে তোলা হবে। উল্লেখ্য, 6 বছরে 100টি বিশ্বমানের শিল্প পার্ক গড়ে তোলার লক্ষ্যে সরকারের ফ্ল্যাগশিপ কর্মসূচি ভাবিয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা 33,660 কোটি টাকা অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আগামীকাল দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 সালের 9 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেছিলেন। আগামীকালের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার ডাকটিকিট প্রকাশ করবেন। দেশের মধ্যে 36তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা চালু হয়েছে। এর অধীনে যোগ্য উপভোক্তারা প্রতি বছর হাসপাতালে চিকিৎসার জন্য পরিবার পিছু 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে পরিষেবা পাবেন। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে এ ব্যাপারে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে শ্রী নাড্ডা বলেন, বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প হল আয়ুষ্মান ভারত। এতদিন ধরে রাজ্যবাসীকে এই সুবিধা থেকে বঞ্চিত করায় বিগত তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেন তিনি।
5: मैं डबल इंजन की सरकार की दृष्टि से आपको बताना चाहता हूँ। अब देखिए, आयुष्मान आरोग्य मंदिर को हम पैसा देना चाहते थे। हमने कई बार सुवेंदु जी को कहा कि आप ही ममता जी को समझाओ, भाई हमारा लोगो तो लगाओ, आयुष्मान का कम्युनिटी हेल्थ ऑफिसर तो लगाओ, आशा वर्कर तो बैठाओ, हम आपको पैसा देना चाहते हैं। अब फिर से मैं कहूंगा नहीं, लेकिन हो बे ना, यही उन्होंने कहा। आज देखिए अंतर क्या आया, मई महीने में सरकार बनी और आपको 527 करोड़ रुपए नेशनल हेल्थ मिशन के तहत हमने पहला किस्त आपको रिलीज कर दिया।
3: অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কেন্দ্র রাজ্য সরকারকে স্বাস্থ্যক্ষেত্রে সব ধরনের সহায়তা করবে। বাংলার বাইরে থাকলেও রাজ্যবাসী এই প্রকল্পের সুবিধা পাবেন।
1: NHM के अंदर इस साल पश्चिम बंगाल सरकार को पूरा मदद करने के लिए भारत सरकार आगे आया और 527 करोड़ उन्होंने पश्चिम बंगाल सरकार को ट्रांसफर भी कर दिया। ये डबल इंजन का सरकार कैसे चलता है इसका एक बड़ा उदाहरण है। हमारी इस साल आयुष्मान भारत का एग्रीमेंट आज हो गया, 1,43,00,000 फैमिली बेनिफिटेड होगा। जमीन में काम को किस तरीके से उतरना चाहिए, मोदी जी का नेतृत्व में भारत सरकार एक सब काम कर रहा है।
3: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। শুধুমাত্র রাজ্যসভার সদস্য পদ নয়, দলের প্রাথমিক সদস্য পদও ছাড়ছেন তিনি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ 15 বছরের শাসনকালে বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দিয়েছেন। তিনি দলের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। নতুন দিল্লিতে আজ বিকেলে INDIA জোটের বৈঠক বসে। বিভিন্ন বিরোধী দলের নেতা নেত্রীরা বৈঠকে যোগ দেন। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, দলের নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জি, ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ওমর আবদুল্লাহ, NCP-SP নেত্রী সুপ্রিয়া সুলে সহ অন্যরা। যদিও আম আদমি পার্টি এবং দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম সহ বেশ কয়েকটি বিরোধী দলের পক্ষ থেকে এই বৈঠকে দূরত্ব বজায় রাখা হয়েছিল। বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে জানান, 25টি রাজনৈতিক দল আজ সেখানে উপস্থিত ছিল।
6: সবিনে 5 পয়েন্ট পে আজ সহমতি জতাই হ্যায় আর ইনকে লিয়ে ইন মুদ্দো পর হাম ডট কে কাম করেঙ্গে, লড়েঙ্গে আর আগে বড়েঙ্গে।
3: আগামী আগস্টে হায়দ্রাবাদে INDIA জোটের পরবর্তী বৈঠক বসবে। এদিকে ওই বৈঠকের বিষয়ে বিজেপির দাবি, INDIA জোট ইতিমধ্যে জনগণের মধ্যে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। দ্বাদশ শ্রেণী বোর্ড পরীক্ষার উত্তরপত্রের জন্য নতুন চালু হওয়া অনস্ক্রিন মার্কিং পদ্ধতিকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদের জবাব তলব করেছে। আগামী 12 জুন মামলাটির পরবর্তী শুনানি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়া চলতি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও দেশে অপরিশোধিত তেল, LPG এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থিতিশীল রয়েছে বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে। নতুন দিল্লিতে আজ এক আন্তঃমন্ত্রক বৈঠকে মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রবীণ খানুজা জানান, দেশে পেট্রোল, ডিজেল এবং LPG পর্যাপ্ত মজুত রয়েছে। গতকাল দেশের শোধনাগার এবং গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলি থেকে রেকর্ড প্রায় 53,000 মেট্রিক টন জ্বালানি উৎপাদন হয়েছে, যা সংকটময় পরিস্থিতির আগের তুলনায় 60% বেশি।
2: Despite the ongoing situation in West Asia, supplies of crude oil, LPG and natural gas remain stable, and we have adequate stocks of petrol, diesel and LPG which are available in the country. The domestic LPG production has been maximized. In fact, yesterday on the World LPG Day, our domestic refineries and fractionators, they produce 53 TMT per day. This is 60% more than the pre-crisis levels.
3: এদিকে পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাতের ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক বলেছে, উদ্ভূত পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অত্যন্ত চিন্তার। নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি অবিলম্বে উত্তেজনা প্রশমনের জন্য সব পক্ষকে আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্মেনিয়া সংসদীয় নির্বাচনে সিভিল কন্ট্রাক্ট পার্টি জয়লাভের জন্য সেদেশের প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে আর্মেনিয়া শাসক দল সিভিল কন্ট্রাক্ট পার্টি সংসদীয় নির্বাচনে জয়লাভ করেছে। প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের দল 49.8% ভোট পেয়েছে। উল্লেখ্য, পাশিনিয়ান 2018 সাল থেকে সে দেশের ক্ষমতায় রয়েছেন। এই জয়কে তিনি ঐতিহাসিক বলে উল্লেখ করেন। ফিলিপিন্সের দক্ষিণে আজ সকালে 7.8 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 32 জন প্রাণ হারিয়েছেন, আহত 200 জনের বেশি। জেনারেল সান্তোস শহরের বেশ কয়েকটি আবাসন ভেঙে পড়ে, সুনামির জেরে ক্ষতিগ্রস্ত উপকূলবর্তী গ্রামও। প্রকৃত ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা খতিয়ে দেখার কাজ চলছে। লাটভিয়ার পূর্বাঞ্চলের রেজেকনে ও লুডজা এলাকায় ন্যাটোর যুদ্ধবিমান একটি ড্রোনকে গুলি করে নামিয়েছে। ন্যাটোর বাল্টিক এয়ার পুলিশিং মিশনের অধীনে কাজ করে একটি ফরাসি যুদ্ধবিমান ড্রোনটিকে আটক করে। ভারত একমাত্র টেস্টে আফগানিস্তানকে 1 ইনিংস ও 300 রানে হারিয়ে দিয়েছে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 5 উইকেটে 113 রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাহ্নভোজের বিরতির আগেই 152 রানে আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। খেলার সংক্ষিপ্ত স্কোর, ভারত 8 উইকেটে 564 ডিক্লেয়ার, আফগানিস্তান 152 ও 112। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত পুলিশের কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। দেশের মধ্যে 36তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা চালু হয়েছে। পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাতের ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
7: समाचारको प्रसारणपछि पुनः स्वागत छ यहाँहरूलाई आकाशवाणीको खरसाङ केन्द्रमा। र अब यहाँहरूलाई सुनाउन लागिरहेछौ भुटानी कार्यक्रम अन्तर्गत भुटानी गीत।